0: ওই রজনী ও ওহা বাসক নম্বর লাচ্ছি বা দেখাও তো একটা লেখাও তো
1: মুরগিন দানা দেনা দেয় কাকর লাচ্ছি খা দিয়ে আপনা
0: একটু তপা বাকা মুরগি না খা রাখে লাচ্ছি সে ডুড়েলে সে বক্তা কি আনো হারি ছাড়তা
1: তাপন ঘিসকাই চলাই নি হইতি নাইটা অমন দত শাকন বেন ঘর ভিতর আই লাগি কলছে ভগাই দিয়ে
0: পারক ভিতর পেট কা মুরগি মুয়াডি ও খাদি কই কা ভগাই খোজ লখো কা
1: আর মই কিরা ফটিনা মু সাপ ছিল নিচা কর কই কা ফলাম কো জারি লাগাই বাত তপ্পা মুরগিন খেতি পুগাই নি সে কি বেন আপনা না দাসি দূরে রবি না
0: ও হুই না তা কা করনা হো।